0: মোজার্টে আর্থিক দিশত নিরন্তর সংগ্রামৰ পাছতো এৰি থৈ গ'ল। মোজার্টে আর্থিক দিশত নিরন্তর সংগ্রামৰ মাজতো এৰি থৈ গ'ল আনন্দময় সংগীতৰ উপহার। বধিরতার যন্ত্রণার মাজতো বেথোফেনে জীবনের সৈতে গড়ি তুলিছিল আত্মিক অভিন্নতা। বাখে তেনেদরে অসাধারণ সংগীত প্রতিভার সৃষ্টি করেছিল এক নতুন যুগ। সুবার্টে দরিদ্রতার অন্ধকারতো সংগীতের এগছি বন্তি জ্বলার প্রেরণা বিচারি পাইছিল। হকিংয়ে এখন হুইল চেয়ারত আবদ্ধ হয়েও ব্ল্যাক হোলর বিষয়ে গবেষণা করিলে। তেওঁর এ ব্রিফ হিস্ট্রি অব টাইম কিতাবখন লাখ লাখ কপি বিক্রি হয়ে অভিলেখ স্থাপন করিলে। নোবেল বঁটা লাভ করা প্রফেসর জন নাস স্কিজোফ্রেনিয়ার পৰা আরোগ্য হওয়াটো এক বিস্ময়কর ঘটনা। এই সকলোবোর কথার মূলতে আছে জিয়াই থকার প্রতি প্রবল আগ্রহ আর জীবনজোড়া অনন্ত সাধনা। তৃতীয় খণ্ড হল জীবনের জয়গান। লেখকে কিছুমান কাহিনী আর ঘটনারে জীবনের বহু দিশ আমার আগত দাঙি ধরেছে। ভিয়েনার এডাল মোমবাতি আমার মন প্রাণ চুই যাওয়া কাহিনী। যুদ্ধত সকলো হেরুয়ায়ু এজন বৃদ্ধই জীবনক আকুয়ালি লৈছে। পঙ্গু নাতিনীক লৈ গির্জাঘরত জ্বলা মোমবাতিডাল হয়ে পড়েছে জীবনের আশা আর পোহরের খবর। মৃত্যুর দুয়ার দলির পৰা উলটি অহা ব্রুস ওয়েইন অপার মানসিক শক্তি আর সাহসের প্রতিনিধি। মানুষে কেবল নিজের বাবেই জিয়াই না থাকে, মানুষের সপোন আর ভালপাই হল প্রেরণার উৎস।
1: আজির মুকুতামালার কথাখিনি লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচনার পৰা লওয়া হল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া নিবেদন করা হৈছে শাস্ত্রীয় সংগীতৰ অনুষ্ঠান। আজিৰ অনুষ্ঠানত শ্রোতাসকলক শুনাবলৈ লোৱা হৈছে উস্তাদ আমির খাৰ কণ্ঠৰ খেয়াল ৰাগ অহিৰ ভৈৰৱ।

সন্ধিয়া 5:25 গয়া শ্রোতার অনুষ্ঠান প্রযোজনা উৎপল বরার, সন্ধিয়া 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের পাঠ আগবাব নমিতা শর্মায়, সন্ধিয়া 7:05 বৃন্দগান, 7:20 আকৌ শুনা হক, 7:30 ফিফা বিশ্বকাপ 2026 বতরা দিল্লী কেন্দ্রের রিলে করে শুনা হব, 7:35 পূবালীর সুরত অসীময় ইন্তি আর সঙ্গীসকলে গোয়া কার্বি গীত, 8:02 প্রচার হবলগিয়া পরিয়াল কল্যাণ অনুষ্ঠানত টিকাকরণের গুরুত্ব সম্পর্কে ডাক্তার সবিতা দাসর সহ হয় এটি সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যর। নিশা 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান, নিশা 9:00 চিত্রগীত, আমার অনুষ্ঠান পরিস্থিতিও ইমানেই।

ত্রিশ জুন অর্থাৎ কাইলৈ মঙ্গলবারে প্রচার হবলগিয়া ফোন ইন লাইভ আইডিওর বুলনির বিষয় মহিলার বিভিন্ন শারীরিক সমস্যা আর আয়ুর্বেদিক চিকিৎসা। সময় ব্যক্তিরূপে স্টুডিওত উপস্থিত থাকিব ডাক্তার দীপ্তিরেখা শর্মা। আগ্রহী শ্রোতায় অনুষ্ঠান চলি থাকা সময়ত এই দুটা নম্বৰত ফোন করে তেখেতৰ সৈতে পোনপটিয়াকৈ কথা পাতিব পাৰিব। ফোন নম্বর দুটা হল 9435405222 আর 0361266186।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে।

মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ মন কি বাত সংগীত নাটক খেল আর প্রতিটোপলৰ নির্ভরযোগ্য বাতৰি হৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in নতুন ভাৰত

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: ভূমি অবক্ষয় আর প্রদূষণ রোধ করার প্রয়োজন। ভূতকত পোৱা এবিধ অতি মূল্যবান উপাদান হৈছে ভূমি। ভূমির সৃষ্টি শিলর অবক্ষয়নের ফলতে হয়। মাটি গঠনত জলবায়ুর প্রভাব অপরিহার্য। শীত, তাপ, বরষুণ আদির প্রভাবত ভৌতিক আর রাসায়নিক প্রক্রিয়ার ফলত পূর্বে অবস্থিত শিল আদির পৰা মাটির বা ভূমির সৃষ্টি হয়। সেইবাবে শিলত থকা মণিক ভূমিত থাকে। তদুপরি সূক্ষ্ম শিলর টুকুরা জৈবিক পদার্থ আদিও থাকে। জৈবিক পদার্থর উপর নির্ভর করে মাটিত জৈবিক আর অজৈবিক মাটিরূপে দুটা ভাগত ভাগ করা হয়েছে। জৈবিক মাটিত শতকরা 20% উপর জৈবিক পদার্থ থাকে। সেই জৈবিক পদার্থক হিউমাস নামে জানা যায়। অজৈবিক মাটিত শতকরা 20% কম জৈবিক পদার্থ থাকে। জৈবিক মাটির উর্বরা শক্তি অজৈবিক মাটিতক বেশি। মাটির তলত আর শিলর উপর থাকা অংশটি হল অবভূমি। ইয়াত শিল আর মাটির সংমিশ্রণের তরপ এটা থাকে। কালক্রমত মৃত্তিকা সৃষ্টি প্রক্রিয়াত ই প্রকৃত মাটিলৈ পরিবর্তিত হয়। মাটি গঠন প্রক্রিয়াটি গতিশীল প্রথা, কিন্তু ইয়ার গতি অতি মন্থর। 1 ইঞ্চি মাটি গঠন হবলৈ ক্ষেত্রবিশেষে 300-1000 বছর লাগে। উপকান্ত্রীয় অঞ্চলত আকো ই অধিক মন্থর। এইবিধ অমূল্য সম্পদ আজি বিভিন্ন ধরনের অবক্ষয় তথা প্রদূষণের গড়াহত পরিছে। যেতিয়া ভূমির গুণাগুণ নষ্ট হয় বা ইয়ার উৎপাদিকা শক্তি কমি যায় বা ইয়ার জীবন ধারণ ক্ষমতা হ্রাস পায়, তেতিয়াই ইয়ার অবক্ষয় হওয়া বলে কোৱা হয়। ভূমিমণ্ডলের অবক্ষয়ের প্রধান কারণ সমূহ হল গছ কটা, হাবি জঙ্গল সাফা করা, অবৈজ্ঞানিকভাবে করা কৃষিকার্য, কল কারখানা আর অন্য সহজে পচি নোযোৱা আর প্রাণীর কারণে বিষাক্ত পদার্থযুক্ত আবর্জনা পেলোৱা ইত্যাদি। ভূমি অবক্ষয়ের তীব্রতা মাটির প্রকার, জলবায়ু আর কৃষি পদ্ধতির উপর নির্ভর করে। পানির দ্বারা ভূমি অবক্ষয় ঘাইক বেশি বরষুণ হওয়া আর পাহাড়িয়া অঞ্চলত বেশিক পরিলক্ষিত হয়। ইফালে বতাহর প্রভাবত শুকান বা মরু অঞ্চলত ভূমির বিস্তর অবক্ষয় হয়। মাটির উপরিভাগতে জৈবিক পদার্থ থাকে। এই অংশ সারুয়া আর ঢিলা হয়। গতিকে পানি বা বতাহর দ্বারা উপরিভাগের মাটি বিচ্যুত হলে ভূমি অনুর্বর আর টান হয়ে পড়ে। পানি যদি বেগেরে মাটির উপরে বই যায় তেন্তে তাত নলার সৃষ্টি হয়। এই প্রক্রিয়াত মাটির আন্তঃগাঁথনি ধ্বংস হয়ে যায়। পৃথিবীর উপরিভাগত বছরি 500-3 কোটি টন মাটি বিচ্যুত হয়। মুঠ অবক্ষয়ের 56% কারক হল পানি আর 28% কারক হল বতাহ। আধুনিক যুগের বিভিন্ন উদ্যোগিক প্রতিষ্ঠানসমূহের নির্গত হওয়া অপ্রয়োজনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থসমূহে প্রতিষ্ঠানবোৰৰ ওচৰে পাজৰে জমা হৈ মাটিক নানাভাবে কলুষিত কৰি তুলিছে। মাটিত থকা অনুজীৱবোৰে জৈব ৰাসায়নিক বৰ্জিত পদাৰ্থক সাধাৰণতে যি উপায়েৰে হাৰলৈ ৰূপান্তৰিত কৰি মাটিক উৰ্বৰ কৰে, ধাতব যৌগৰ ক্ষেত্ৰত সেয়া সম্ভৱপৰ নহয়। কাৰণ মাটিতে থকা ক্ষুদ্ৰাতি ক্ষুদ্ৰ অনুজীৱবোৰে ধাতব পদাৰ্থবোৰ গ্ৰহণ কৰি শৰীৰত ধাৰণ কৰাৰ পিছত তাক পৃথক কৰা অত্যন্ত কঠিন হৈ পৰে। তেনেস্থলত ধাতুবোৰ অনুজীৱৰ লগত মাটিতে থাকি যায় আৰু বিষাক্ত প্ৰভাৱ বিস্তাৰ কৰে। ই হল মাটিৰ অন্তৰ্বৰ্তী অবক্ষয়ৰ অন্যতম। পৃথিৱীৰ অবক্ষয় হোৱা ভূমিৰ 12% ৰাসায়নিক আৰু 4% ভৌতিক প্ৰক্ৰিয়াৰে নষ্ট হৈছে। অত্যাধিক লৌ থকাৰ কাৰণে অসমৰ ঠাই বিশেষে ধান গছত লৌহ বিক্ৰিয়া হৈ উৎপাদন কমি গৈছে। কিছুমান মাটি আনকি

0: ও মোরে মলুয়া কোনে মারিলা হায় ও হাই মোর মলুয়া রে, হে ভালনসরে হে কানাই বুলাই, ভালনসরে হে কানাই বুলাই, ও হো রাম ও হো হরি হে জুরবা হা হা বেশ।
1: মানে এখানে কোন বঠার সাপ বিলাক কোন মানে সাপ বিলাক কোন তো হয় আহে
0: দুজল নাখন খরগদিত যায়,
1: খরগদিত যায় হয়
0: এলাকা সুন্দর হয়,
1: কণ্ঠত যেখিনি শুনিলো তারপরে আপনার পুরার যুগল প্রসঙ্গ, আপনি যুগল প্রসঙ্গের জড়িত আপনার সম্পর্ক তার সেইখিন কথা কোকসেন, আপনি এই বিষয়ে কিছু গীতের সংকলনও প্রকাশ করেছে, কোকসেন যুগল প্রসঙ্গের কথা।
0: পুরার যুগল প্রসঙ্গ বলে কোথায় আমার বরপেটা হাটত চোদ্দ প্রসঙ্গ চলে, অন্য হাটত চলে নচলা বলে নকাও, কিন্তু আমার হাটত বরপেটা হাটত চোদ্দ প্রসঙ্গ, পুয়া পাঁচটি প্রসঙ্গ চলে, আবেলি বেলাভাটি আমার তিনটা প্রসঙ্গ চলে, আর গধূলি ছয়টা প্রসঙ্গ, গতিহ্যে পাঁচ তিনি চোদ্দ প্রসঙ্গ। এই চোদ্দ প্রসঙ্গ প্রথম আমার এনে পুয়ার পুয়ার গীত মহাপুরুষ মাধবদেবর কৃষ্ণক জগা যে পুয়ার গীত, আমার দুটা আছে পুয়ার গীত, একটা জাগরণের গীত আছে, চলনের গীত আছে, জাগরণের গীত কৃষ্ণক জগা যে তেজ অমলপতি পরপতি উঠর উঠব গোপাল গোপাল হয় নিশি পরপতি বলে এরকম ধরনের সুন্দরভাবে মানে এখন কিছুটা বনাইছো এটা পুয়ার প্রসঙ্গ বলে পাঁচটা প্রসঙ্গ। তারপর তার পুয়া প্রসঙ্গ গাব লাগবে, দুটা গীত গাব লাগে সত্রত গায়, আমার তার একটা গীত বড়িত গালে হয় কিন্তু সত্র দুটা গাব লাগে, পুয়ার গীত জাগরণের গীত আছে, চলনের গীত আছে, চলন মানে আমি যখ আমার যখমতি বেখিত নয়ন জয়ী শ্যাম কমলোচন এইবিল গাওয়া হয় সেইবিল চলনের গীত বলে কয়। তারপর পুয়ার ভতিমা এটা আছে, প্রাত সময় যখ অহির আগত প্রাত সময় যখ জননী মুখ সম্বিত শ্যাম জগা মানুষ সুন্দরভাবে, তারপর আমি নাম ডাকা, নাম ডাকার যুগল প্রসঙ্গ আরম্ভ হয় নামঘোষারপ্রাই সৃষ্টি করে সুন্দরভাবে চব্বিশ পদের যুগল, নামচন্দ্র চব্বিশটা আর হরণচন্দ্র চব্বিশটা, মোট আটচল্লিশটা, তার সত্রত প্রত্যেকজনে গাব লাগে, গাব লাগে আবেলি গাব লাগে গধূলি গাব লাগে রাতে গাব লাগে, এনেকা তিনটা তিন ঠাইত গা হয় পুয়ার প্রসঙ্গ। মানে অকমান গাইছো

0: ডিম্বেশ্বর দাসর গীতর কথা আর বিপুল বড়ার প্রযোজনারে সেয়া আছিল দিগেন মহন্ত আর মিনতি গগৈ।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হের নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
0: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। এবার শুনোৱা হোক রহিমা কলিতা বেগমর কণ্ঠৰীতি গীত। গীতটির কথা ব্ৰজেন ৰায়চৌধুৰীৰ, প্ৰযোজনা হায়দৰ আলীৰ।

0: হীরেন ভট্টাচার্যর গীতৰ রচনা আর হীরেন গোহাঁয়ের প্রযোজনায় খগেন দত্তর কণ্ঠর গীতটি শুনিলে।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন করক 9957568450।
1: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
0: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানৰ শেষত এবাৰ শুনোৱা হওক দ্বিজেন্দ্ৰ মোহন শৰ্মাৰ গীতৰ কথাৰে বিউটি শৰ্মা বৰুৱাৰ কণ্ঠৰীতি গীত। গীতটিৰ প্ৰযোজনা কৰিছে বিপুল বৰুৱাই।

0: পুর দুলিয়াজান দেরগাঁও আর ডিমুর সনাপুর সাহিত্য আর গ্রন্থমেলার উদ্যোক্তাক 2,50,000 টাকাক প্রদান করা হয়। শিক্ষামন্ত্রীগে গ্রন্থবর্ষ 2025 সফল হওয়া বলে মন্তব্য করে কয় যে এই গ্রন্থমেলা সমূহে রাজ্যের অধ্যয়ন সংস্কৃতিক নতুন মাত্রা প্রদান করেছে। অনাগত দিনতো সরকারের এনে প্রচেষ্টা অব্যাহত থাকিব বলে মন্ত্রীগে প্রকাশ করে। অহা 6 জুলাইত আরম্ভ হবলগিয়া বিধানসভার বাজেট অধিবেশনত জনসাধারণের সহায়ক হওয়াক বাজেট দাখিল করা হব বলে বিত্তমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াই প্রকাশ করেছে। সাংবাদিকর সৈতে হওয়া কথা বতরাত বিত্তমন্ত্রীগে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনাত এখন বাস্তবমুখী বাজেট জনসাধারণক দিব পারিব বলে প্রকাশ করে। উল্লেখযোগ্য যে অহা 10 জুলাইত সদনত নবগঠিত সরকারখনে পূর্ণাঙ্গ বাজেট দাখিল করিব।
1: প্রথম বাজেট হিসাবে প্রস্তুতি চলি আছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মানে একেলগে বহি বিভিন্ন বিভাগের প্রতিটি দিনে 8-10টা 12টা বিভাগের আমি বিভিন্ন দিকত আলোচনা করে আস। অহা 10 তারিখে বাজেট দিন মানে গতি অহা 10 তারিখের বাজেটের কারণে প্রস্তুতি চলি থাকি। আর এই কেটা দিন ব্যস্ততা যথেষ্ট বাড়িছে, কিন্তু মূল আশা আছে যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার দিক নির্দেশনার এখন সুন্দর বাজেট যাতে রাইজক দিব তার কারণে কাম।
0: বিশ্বর সর্ববৃহৎ জনগণনা প্রক্রিয়া লোকপিয়ল 2027 অধীনত রাজ্যত অহা 2 আগস্টের দুটা পর্যায়ত লোকপিয়ল আরম্ভ হব। 17 আগস্টের গণনাকারী বিষয়াসকলে ঘরে ঘরে গৈ জনগণনা করিব। এই প্রক্রিয়া 15 সেপ্টেম্বর পর্যন্ত চলিব। সমগ্র প্রক্রিয়াটির 85,000 গণনাকারী বিষয়া নিয়োগ করা হয়েছে। বিষয়াসকলক জুলাইয়ের মাঝভাগের লোকপিয়লের প্রশিক্ষণ দিয়া হব আর 8 আগস্টের ভিতর সমাপ্ত করবলে প্রতিখন জেলার জেলা আয়ুক্তলৈ লোকপিয়ল সঞ্চালকালয়ে জরুরি পত্র প্রেরণ করেছে। সঞ্চালকালয়ে প্রশিক্ষক আর প্রশিক্ষণ সমাপ্ত করা লোকসকলের ভাগে ভাগে পারিতোষিক নির্ধারণ করার প্রশিক্ষণ পর্বর প্রয়োজনীয় নির্দেশাবলীও নির্ধারণ করে দিছে। লোকপিয়ল সঞ্চালকালয়ের সূত্রে জানা অনুসরি দেশের অন্যান্য রাজ্যের অহা 2 আগস্টের 16 আগস্ট পর্যন্ত লোকপিয়ল অভিযানের গণনা প্রক্রিয়া আরম্ভ হব। ইয়ার পাছতে 17 আগস্টের 15 সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযানত নিয়োজিত গণনাকারী বিষয়াসকলে রাজ্যের প্রতিটি পরিয়ালের ঘরে ঘরে গৈ সবিশেষ তথ্য সংগ্রহ করিব। 2027 ফেব্রুয়ারীত অন্তিম তথা দ্বিতীয় পর্যায়ত মূল লোকপিয়ল আরম্ভ হব। ইতিমধ্যে ইয়ার যা 28 মের 6 জুন পর্যন্ত রাজ্যের প্রতিখন জেলার জেলা পর্যায়ের বিষয়াসকলের প্রশিক্ষণ সম্পন্ন হয়। দেশের 16 আর স্বরাজোত্তর ভারতের 8ম লোকপিয়লত সামাজিক অবস্থা আর জাতিগত গণনাকে ধরে জনসংখ্যা আর গৃহপিয়ল অন্তর্ভুক্ত হব। প্রথম পর্যায়ত ঘরের তালিকা প্রস্তুত করা হব আর দ্বিতীয় পর্যায়ত জনসংখ্যার গণনা করা হব। ইয়ার অহা বছরের 1 এপ্রিলক ভিত্তি তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। উল্লেখযোগ্য যে দেশত এইবার প্রথমবারের সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় লোকপিয়ল হয়েছে। এই প্রক্রিয়াত এন্ড্রয়েড আর iOS উপলভ্য মোবাইল এপর জড়িয়ে তথ্য সমূহ সংগ্রহ করা হয়েছে। এইবারের লোকপিয়লত স্বগণনার বিকল্পরও ব্যবস্থা করা হয়েছে। ঘরের গণনার সময়ত সকল ভবন আর পরিকাঠামোর তালিকা প্রস্তুত করা হব আর বাসগৃহর স্থিতি সা সুবিধা তথা সম্পদের তথ্য সংগ্রহ করা হব। বাসগৃহ সমূহের জিও টেগিং করা হব আর প্রতিটি ঘরক অনন্য পরিচয়সূচক নম্বর প্রদান করা হব। এই সমগ্র প্রক্রিয়াত 30 লাখেরও অধিক গণনাকর্মী পর্যবেক্ষক আর অন্য বিষয়া নিয়োগ করা হয়েছে। জনসাধারণ 16টা ভাষাত তথ্য দিব পারিব। কেন্দ্রীয় সরকারে লোকপিয়ল 2027 11,718 কোটির অধিক টাকাত অনুমোদন দিছে। শিবসাগর নগরের মাজত থাকা যমুনার পুনরুদ্ধার পরিষ্কার আর সৌন্দর্য বর্ধনের চলাই থাকা কাম কাজ কালি বিধায়ক অখিল গগৈয়ে পরিদর্শন করে কামর অগ্রগতির বুজ লয়। 9 কোটিরও অধিক টাকা ব্যয় সাপেক্ষে রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা পুঁজির অধীনত রূপায়ণ করা এই প্রকল্পের জড়িয়ে যমুনাত জলক্রীড়া আরম্ভ করার উপরি দুয়োকাশে ফেন্সিং নির্মাণ করা হব বলে বিধায়কগিয়ে সাংবাদিকর আগত প্রকাশ করে।
2: ঐতিহাসিক যমুনাখন চাফ চিকুণ করে সৌন্দর্য বর্ধন করে কেনেকে ওয়াটার স্পোর্টস করব পারে সেইবিলাকর কাম কেনেকে আরম্ভ করব পারে তার কারণে চাফ চিকুণ করে থাকা হয়েছে। আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 10 কোটি টাকা এটা পাইছো আর সেই 10 কোটি টাকার আমার স্থানীয় ইয়ার প্রতিষ্ঠিত কন্ট্রেক্টর তন্ময় গোহাঁয়ে আমার এখন চাফ চিকুণের কাম করে আছে। চাফ চিকুণ করার পাছত ইয়াত আমি বাউন্ডারিট আমি ফেন্সিং দিয়ার ব্যবস্থা করিম যাতে বাইরের জাবর জোথর ইয়াত পেলাব নয়। তার পাছত যদি সম্ভব হয় তেতিয়া হলে আমি ইয়াত ওয়াটার স্পোর্টসর কাম আরম্ভ করি।
0: শ্রী গগৈয়ে লগতে জিলাখনত চলি থকা টাই সংগ্রহালয় জিলা স্টেডিয়াম খোয়াপানী যোগান আসনিকে ধরে কেবাটাও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প শীঘ্রে সম্পূর্ণ হব বলে জানিবলৈ দিয়ে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতা একগোট হৈ উপভোগ

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: অংশ। এই মন্দিরে কামাখ্যা তীর্থক্ষেত্রের মাহাত্ম্যক আৰু অধিক সমৃদ্ধ করে রাখিছে। নীলাচল পাহাড়ত থকা মঠ মন্দিরসমূহ কেবল পূজার স্থান নহয়, এই স্থান হৈছে সাধনা আৰু নীরব ধ্যানের। বহু সাধু সন্ন্যাসীয়ে ইয়াত বসবাস করে ভক্তি আর তপস্যার জীবন কটায়। সন্ধ্যা নামিলেই এই মন্দিরসমূহর পৰা ওলোৱা সুগন্ধ, লগতে আরতির ঘণ্টা ধ্বনি পাহাড়ের বতাহত মিলি এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। নীলাচলের মঠ মন্দিরসমূহ অসমৰ সংস্কৃতি আৰু ধৰ্মীয় ঐতিহ্যৰো এক উজ্জ্বল প্ৰতিচ্ছবি। ইয়ালৈ অহা প্ৰতিজন ভক্ত যেন নিজৰ মনৰ ভিতৰত এক শান্তি আৰু ভক্তিৰ অনুভূতি লৈ উভতি যায়। আমিও উপস্থিত হৈছিলোগৈ এই নীলাচল পাহাৰতে থকা কৌটিলিংগত। এই কৌটিলিংগৰ যি পৰিৱেশ, সেই পৰিৱেশ সঁচাকৈ অতুলনীয়। এই মন্দিৰৰ পূজাৰী হিমাংশু বৰপূজাৰী আমাৰ মাজত উপস্থিত আছে, তেওঁৰ পৰা আমি জানিবলৈ চেষ্টা কৰিম এই মন্দিৰৰ সবিশেষ।
1: আমি দেখিবলৈ পাইছোঁ যে এক সুন্দৰ প্ৰাকৃতিক পৰিৱেশৰ মাজত এটি খুব সুন্দৰ মন্দিৰ ইয়াতে অৱস্থিত হৈ আছে। এই মন্দিৰভাগৰ বিষয়ে আপোনাৰ পৰা কিছু তথ্য আমি ল'ব বিচাৰিছোঁ।
2: এখেত হ'ল কৌটিলিংগ বুলি কওঁ, এনে তেখেতৰ নাম হ'ল তৎপুৰুষ। তৎপুৰুষ ভগৱতীৰ যি কামেশ্বৰ ৰূপ আছে, ভোলেনাথৰ পাঁচটা ৰূপ, তেখেতক কয় পঞ্চনন। পঞ্চননৰ এটা ৰূপ হ'ল তৎপুৰুষ। তৎপুৰুষ মানে খুব সুন্দৰ, খুব ধুনীয়া। তেখেতৰ নাম কৌটিলিংগ বুলি আমি কওঁ। কৌটিতা লিংগৰ ইয়াতে প্ৰভাৱ আছে। আৰু এই মন্দিৰ যেতিয়া ভগৱতীৰ পীঠ পৰিছে, আদি শক্তিৰ গৰ্ভস্থান পৰিছিল, তেতিয়াৰ পৰা ইয়াতে এই জ্যোতিৰ্লিংগ হিচাপে আমি ইয়াতে আমি মান্যতা কৰিছোঁ।
1: আপুনি জনাইছে যে ইয়াতে কৌটিতা শিৱৰ
2: এটা প্ৰভাৱ আছে
1: আৰু মন্দিৰটো নামকৰণ সেই হিচাপতে কৰা গৈছে।
2: হয়, সেইকাৰণে আপোনাৰ নাম দিছে, তেখেতৰ নাম কৌটিতা লিংগৰ অর্থ দিছে কৌটিলিঙ্গ। এখেতর বাবার পাঁচটা রূপ আছে, পাঁচটার ভিতর এটি হল কৌটিলিঙ্গ, আর একটা আছে সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর বলে কয়, এটা হল কামেশ্বর, এটা হল হেরুকেশ্বর, এটা হল চোদ্দজাত। চোদ্দজাত মানে বাল্যকাল, কামেশ্বর মানে বুড়াকাল, সিদ্ধেশ্বর হল ইয়ং নহয়, বুড়াও নহয়, মাঝতে, আর হেরুকেশ্বর হল তেখেত অঘর, যেরকম আপনার হলে মহাকাল উজ্জয়িনীত যায়, এই অঘর ইয়েতে আছে। আমি কামাখ্যার মানুষ কত যাব নালাগে, আমার অসমের মানুষ কত যাব নালাগে, ইয়েতে কামাখ্যাতে সব কিছু আছে।
1: কৌটিলিংগ মন্দিরটির উপরেও এই পবিত্র তীর্থস্থানখন আরো কি কি মন্দির আছে?
2: পবিত্র তীর্থস্থান আপনার ইয়েতে আছে, গণেশর আছে, গণেশ মন্দির আছে, গণেশর ইয়েতে পাঁচটা গণেশ আছে, পঞ্চনন গণেশ, আর তলত এটা আছে আপনার গুপ্ত গণেশ আছে, তলত যাব লাগবে, ইয়েতে আমার পাঁচটা গণেশ আছে। আর ইয়েতে যেতিয়া পরশুরাম আহে, পরশুরামে যেতিয়া ব্রহ্মপুত্রক লৈ আহে, তেতিয়া ব্রহ্মপুত্রক কয় কি তুমি ইয়াতে থাকা, মই কামাখ্যার পৰা আহিছো তর্পণ দি। তেতিয়া ব্রহ্মপুত্র কথা নুশুনে তেখেতে ইয়াতে তর্পণ দিছিল, এইটো হল পরশুরাম কোন, এই মাতৃক যেতিয়া আপনার হ্যাঁ কাটি পেলাই আহিল, ইয়াতে তর্পণ দিয়ার পিছত ব্রহ্মপুত্রক রখিব দিয়েছে, ব্রহ্মপুত্র নরকাত, তেতিয়া ব্রহ্মপুত্রক অভিশাপ দিলে, তোমার বুকেরে যিমান যাবার আছে, জোথার আছে, সদায় তোমার বুকেরে যাব। তেতিয়া ব্রহ্মপুত্র কাকুতি মিনতি করার পিছত মহা অষ্টমী, এতিয়া বহাগত আমার একটা অষ্টমী আহে, সেই অষ্টমীর দিনে গঙ্গা মা আহে তেখেতর তাতে।
1: আর আমি জানিব বিচাৰিছো মন্দিরভাগৰ পূজার সময় বা ভোগ দিয়ার সময় এই সম্পর্কে।
2: মন্দিরের ইয়াতে রাতেপা ভগবতী বাবাক আর গাঁওসাও ধুয়াই, আমার মোর ইয়াতে মানুষ আছে, বাকি ভোগটো মই ইয়াতে আহি পেলে উচুকা করো, আর এটা দেড়টামান বাজাত ইয়াতে ভোগটো দি দিও, যেখানি আমার ভগবতী বাবার ভক্তবৃন্দ আছে, যেখানি শক্তি হিসাবে আমি মই ইয়াতে অর্পণ করো। আর
1: ভোগত কি দিয়া হয় আর মানে পূজা ভাগ কিদরে করা হয়, কি কি দ্রব্যরে পূজা করা হয়?
2: পূজার তো অর্থ তেখেতর পূজা আমার ইয়াতে গুপ্তহে পূজা হয়, মানুষ দেখা পূজা নয় ইয়াতে, আমার ভিতর যখন বাইরের পণ্ডিতবিল ধান ধুম আপনার মুখে দিয়ে আওয়াজ দিয়ে পূজা করে, আমার ইয়াত মনে মনে যুক্ত রহস্য আছে, আমি মরার টাইমতে যাব, বেলেগক আমি নিদো, তার মানে যেতিয়া মরিম তেতেই আমার লগত গুছি যাব, মানুষ জানক, সব জানক, তেখেতে কামাখ্যা গোহানির পূজা জানক, কৌটিলিংগ বাবার পূজা জানক, সেবিলাক জানক, কিন্তু আমি নক এই পূজা যি এই শব্দটা আমার ভিতর থাকিব। আর এই যে ভোগ খুয়াইছো আমি আজি 33 বছরের পর, বাস ভিক্ষা করি বাবার তাতে খুয়াই আছো, মাত সোমবারে সোমবারে
1: নিরামিষ আহার দিয়া হয়।

0: এইটো হল মূল মন্দিরের ক্যাম্পাস। প্রথমে যাত্রী সকল আহি এই সম্ভকুণ্ড, এই সম্ভকুণ্ড, এই সম্ভকুণ্ডলকে আহে। এসিরে সম্ভকুণ্ড নামি এই সম্ভকুণ্ড ইয়াত ভরি হাত ধুয়ে স্নান করে করে আকো পুনৰ মন্দিরলৈ গৈ আমার আগর পুরনি, মই যেটো আগতেও কৈছো আমার মানে উত্তর দ্বার, এখন হল উত্তর দ্বার, এখন উত্তর দ্বার ভিতরলৈ সোমাই গৈ কামেশ্বর কামেশ্বরীর ভিতর পূজা করে এই যেটো ডাঙর আছে স্তম্ভটো সেইটোর তলতে মা কামাখ্যার গর্ভগৃহ, এই গর্ভগৃহ দর্শন করে আকৌ সেইফালে আকৌ উত্তর দিয়েদি ওলাই ওলাই এইফালে এনেকে ঘুরব পারে, ঘুরি ঘুরি ঘুরি প্রদক্ষিণা করে আকৌ ওলাই যায়। এতিয়া কালক্রমত আমার যেটা যাত্রীর সংখ্যা বাড়িলে, যাত্রীর সংখ্যা বাড়ার লগেলগে আমি এই ক্যাম্পাসটোর ভিতর যাত্রীকর লাইনের ব্যবস্থা, এইবর হল লাইন, এইবর যাত্রীকর লাইন, যাত্রীকর লাইন এনেকে ওলাই যায়। এইটো হল, এইটো হল আমার মূল কার্যালয়, কিন্তু এটা আমি ঘুরি আছো ইয়াতে, এইটা আমার মূল কার্যালয়, এই কার্যালয়টার ওচৰত এইটো কুবের মন্দির, কুবের মন্দির এটা আছে, এইটো কুবের মন্দির। আর সেই সেই কাষর যেটা আছে না, এই শীতলা মন্দির, শীতলা মন্দির সেই ঘরটির এটা বর্তমানে যেটা আমি টিকিটবিলাক দিও, টিকিটবিলাক যাত্রীক দর্শনের এই টিকিটবিলাক এনেকে টিকিট দিও। আর সেই পশ্চিম গেট যেটা আছে, এই কিন্তু আমার পশ্চিম গেট হনুমান গেট বলে কয়, এই সেইফালে গিয়ে হনুমান তো হয় নদীর পার, একদম ব্রহ্মপুত্র যে নদীর পার পাই গেল, সেইটো অরিজিনেলি সেইটাই আসিল আগর পৌরণিক দর্শনের রাস্তা, যেটা ইয়াত সেই নাছিলে গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে, যান জঁটের ব্যবস্থা আছিলে, তেতিয়া সেই ব্রহ্মপুত্র নদীরে ঘটি আহি তেনেকে আহি সেইখন গোয়ারে সোমাইছিলে, সেইখন গোয়ারে আহি পেলে এনেকে দর্শনের ব্যবস্থা করছিলে। এটা কালক্রমত এইখন গোয়ার ব্যবস্থা এটা দর্শনার্থী যেমন বাড়িলে গাড়ি ঘোড়ার মটর অবস্থা হল, এইখন গোয়ারে আহি কিছু সংখ্যক এতিয়াও আহে, সেইখন আমার দেখুন আছে পশ্চিম গোয়ার, পশ্চিম গোয়ারে সেই আমার ব্রহ্মপুত্র পৰা আহি এনেকে পাণ্ডুনাথ যেটা আছে দেখুন, এই পাণ্ডুনাথ এনেকে আহিলে সোমায়, এইবোৰ হল। আর এইটো এটা মন্দির ক্যাম্পাসের ভিতরে আছে, এইটা ঋণমোচন কেন্দ্র বলে কয়, এইটো এটা শিব আছে, শিবর ভিতর এটা পানির ডুবত থাকে, এই শিব এটা আছে। এটা আমার কামাখ্যা তারমানে কি এই দশম অবিদ্যার দহটা দেবী আছে নীলাচল পর্বতত, তার উপরে আমার পঞ্চশিব পাঁচটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের ভিতর এই এটা ঋণমোচন এটা শিব আমার পঞ্চ যেটা আমার পূজা হয় শিবরাত্রির দিনে ইয়ার পানিখিনি সিঁচি পেলায় এই শিবলিঙ্গটো পূজা, বাকিবোৰ মন্দির বাইরে বাইরে আছে।
1: নীলাচল পাহাড়ৰ নীৰৱ বুকুত পুৱাৰ ৰদে সোণালী সুৰ তোলে, ঘণ্টা ধ্বনিৰ মধুৰ ধ্বনিত ভক্তিৰ গাথা আকাশে আকাশে উৰে,
2: গছ গছনিৰ ছাঁত ধূপৰ গোন্ধ, মন্ত্ৰৰ সুৰে কঁপি উঠে চাৰিও দিশ, এই পবিত্ৰ ভূমিতেই জাগ্ৰত হৈ থাকে মহাশক্তি কামাখ্যাৰ পবিত্ৰ আশা।
1: পাহাৰৰ একাবেকা পথত অসংখ্য পদচিহ্নৰ ইতিহাস, ভক্তৰ প্ৰণামত পবিত্ৰ হৈ থাকে কামাখ্যা মন্দিৰৰ মহিমাময় আকাশ।
2: সন্ধিয়া নামিলে আৰতিৰ পোহৰে নীলাচল জ্বলি উঠে দীপ্তিৰ দৰে, ঘণ্টা শংখ আৰু মন্ত্ৰৰ সুৰ ভক্তিৰ নদী হৈ বয় ধীৰে ধীৰে,
1: নীলাচল যেন এক চিৰন্তন কাব্য, বিশ্বাসৰ পবিত্ৰ গান য'ত মানুহে বিচাৰি পায় আত্মাৰ শান্তি আৰু ভক্তিৰ প্ৰাণ, যোগে যোগে এই পাহাৰৰ বতাহত শুনা যায় একেই সুৰ, বিশ্বাস ভক্তি আৰু প্ৰেমেৰে পবিত্ৰ হওক পথ চলা দূৰ।

0: first knockout match at Los Angeles in the United States. And with that, we end this news bulletin.
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তো কথাটো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা
0: ফার্স্ট নক আউট ম্যাচ এট লস অ্যাঞ্জেলেস ইন দি ইউনাইটেড স্টেটস এন্ড উইথ দ্যাট উই এন্ড দিস নিউজ বুলেটিন
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তো কথাটো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা

লক্ষ্যহীৰা দাস রচিত বীরেন্দ্রনাথ দত্তর কণ্ঠৰ গীতি শুনিলে। এতিয়া শুনক লক্ষ্যহীৰা দাস রচিত আন এটি গীত সংগীতা কাকতিৰ কণ্ঠৰ।

0: ইলে তুম লং আগো কন্ট্রোল আলাম তো দো হেদি কি মর্টালিটি রেট বাই তুম কন্ট্রোল উনে দেয়ার পশি প্রায় খেতিয়ক তো মানে জগ ও তিথি মানে জগ এক আসন তিথি লাসি কি থে বাংটা জগ এক ল দাসি এলা কি থে বাংলা আধাই নি পজ আধাই ওদে তিথি পশি ল তুম থে দেখতে তিথি লাইলাম তো লবা আন তাল তুম কম্পিটিশন তো কক তিথি আকো দুছো লাং কে লদা ইকোনমিক্স হেন আকো সব সো সিদ্ধান্ত সে না জন সুরি সির ফারু ফজং সি জগল পুলে তাংতে নিংকানি সি সিক্লোজন গ্রেনি ল নিংকান সি বয়পিনি দ সিক্লোজন সির কেপ আন লে পাংরেং পামিতে লা ওয়ান ফিশ পার মিটার স্কয়ার হিসাব জং সি পাংরেং পুলেতে এ জন বেন কম সি কম স্টা আধা কেজি কে দুই এনতে কিছি হিসাব জং সি জন ফারু ফছি এত বসা জন সুরি সি কে রেংলা এনতে জন সুরি সি বুতে এ জন আদাং সি আধা কেজি থে দাঙ্গো পুলেতে নিংকানি সি আফিকেলা ইতুম লিম ফারু ফ ওকে তুম লই
1: আহ কলম ল
0: লিম ফারু ফ বলতে বোজা লং সে তুম ফারু সিবেন জর পয়সা তুম সুরি ফকে আপকে লাং রাই জো লাসি আলে বাকে দু ও
2: আনতে এ কথা আকে হাই সন লামনার জুসলা সাইন্টিফিক আর ওনা টেং পেন এ তুম কুপুসন লাং ওকে পাং রাই নাপো
0: সাইন্টিফিক আর ওনা টেং পেন বলতে ইতুম মলা পুখরি পেন হা বাং সাইন্টিফিক পাং রাই না পুখরি সিস্টেম লে কাপড়ে ও একদম সিনিং লং লে ডিফারেন্স ইতু নাথু বাবা কে তুমি থাক লং কে পুখুরি কি হুত পুসি পুক কলা আনতা চেনাম এট কে তুম কাপড়ি হুত পুসিতা ফিস পন কনস্ট্রাকশন পুসি গেল মানে কি বুই না জি লিতু অবিনং এট কে
1: ও
0: লাজি তুম পানুগ্রং দিতি পছি মু আলা অকজক এক পো কি থি হুত পুস্তা লাং তা কেলা ডং দা শিক্ষা ও বালসন কা কন্ট্রোল সু সেটা সাইন্টিফিক হিন বেন্দাম থুপতে রাতসং বং দুলাং ইনটেনসিভ ফিস কালচার পুদো এক্সটেনসিভ পুদো এক্সটেনসিভ পুলো পুলেতে তুমলা পুজাস লুপলাট চরনাল
1: কলাং
3: লাপান পড়ং তুম চিউচপুত আং দেং লং পেনপিনি বাবলু সিং কথার পেন কচু হচু পুত পানালাম যে মতাংতে লাং অক কে পাং রেং পথাক আরু বমল লাভাং সলাম যে নন আন কাং সাম পর ফাই প্লিয়া পর আসামি সালাম পেন বীরতা থিপি আরু পন্ডা ফিলে পুথত আরু পন থুলুনা
4: নমস্কার আকাশবাণী গুৱাহাটীৰ এতিয়াৰ বাতৰিৰ সৈতে মই জুলি শৰ্মা বৰুৱা ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মুৱে আজি নতুন দিল্লীৰ ৰাষ্ট্ৰপতি ভৱনত সাহসিকতাৰ বঁটাসমূহ প্ৰদান কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি আফ্ৰিকীয় দেশ ছিচিলি ভ্ৰমণৰ তৃতীয় দিনা ভিক্টৰিয়াত অৱস্থিত নৱশক্তি বিনয়াগৰ মন্দিৰ দৰ্শন কৰে ধেমাজি জিলাৰ বান পৰিস্থিতি বৰ্তমানেও জটিল হৈ আছে চুবুৰীয়া ৰাজ্য অৰুণাচল প্ৰদেশত হোৱা ধাৰাষাৰ বৰষুণ আৰু ভূমিস্খলনৰ ফলত বিস্তীৰ্ণ অঞ্চল প্লাবিত হৈছে ধেমাজিৰ বানৰ পৰিপ্ৰেক্ষিতত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে টেলিফোনযোগে পৰিস্থিতিৰ বুজ লয় মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই তেওঁক উদ্ধাৰ আৰু সাহায্য অভিযানৰ বিষয়ে সবিশেষ অৱগত কৰে কেন্দ্ৰীয় তদন্তকাৰী সংস্থা চি বি আই অনুসন্ধান চলাই থকা চিকিৎসা বিজ্ঞানৰ পাঠ্যক্ৰমৰ প্ৰৱেশ পৰীক্ষা নীট ইউ জি 2026ৰ প্ৰশ্নকাকত ফাইল গোচৰত দহজন অভিযুক্ত ন্যায়িক জিম্মাৰ ম্যাদ দিল্লীৰ এখন আদালতে 11 জুলাইলৈ বৃদ্ধি কৰিছে তেজপুৰৰ ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত থকা ঐতিহাসিক হৰ্য বৰ্মনৰ শিলালিপি সংৰক্ষণৰ বাবে শোণিতপুৰ জিলা প্ৰশাসনে বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে ত্ৰিপুৰা আৰক্ষীয়ে যোৱা শুকুৰবাৰে আগৰতলাৰ মহাৰাজা বীৰ বিক্ৰম বিমানবন্দৰৰ সমীপৰ পৰা ভাৰতত অবৈধভাৱে প্ৰৱেশ কৰা 8জন বাংলাদেশী নাগৰিকক গ্ৰেপ্তাৰ কৰে আৰু ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত আজি নিশা 10:30 বজাত ব্ৰাজিল জাপানৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব এতিয়াৰ বাতৰি ইমানেই পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 বজাত
3: নিতুম জাইমে কাজুলং বমকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু লং পেন কার্বি জাইমে লং পেন নিতুম কাজু বম পিনিচি হচ্ছে পুদান ডেঙ লং পেন বাবলু সিং কাঠার পেন কাচি হুত পম লাং অ কাপাং রেং তা ইসি আলি কিদু আবেহা মাতাংতে কাচুখি ইমে আবে আসম তাদের বংশ কাচি হচ্ছে পুরালাম জের কিজুর আংকুং আজু পনে গলনা
0: ইন্টেনসিভ পুলো দিলে তুমি এরেশন তো বিদ্যুৎ পোক এক্স

0: ערתי מי צונג סיתום סיסטם בנג סיינטיפיקלי סיתום קלנזי בלתי איתום אפור איתום צ'יק דצ'י מי אתל איתום סאפלימנטרי פיט סיתום כי פיג'י פרד איתום כי פי אנ לתום פולי לתום יוטילייז ונון אמה נס לנג סיתום אפור בידצ'י מי לבנגי סתא איתום על הפענדם די בוטי אקסטנסיב סי כי קלנזי פרד לבנגי ג'וי קייג'י אמן אלא וואן פיש פר מיטר סקוור אי סאפן די לג'ון סיתום קלנ בלתי আন মানবাঙ্গে এক্সেক্টলি লব আন পিপি দাদা চক ইতুম ওয়াটার ম্যানেজমেন্ট ক্লেম কোহলা যাক ন্যাচারাল ফুড ইতুম পে অং দুন উন
1: ও
0: লাইক ইতুম কিচেন ওয়েস্ট পুদু মানে ইতুম পাঘর লং ধান আর পুপিনি লাই কে বার্ড লাই বস্তু মানে ডাইরেক্ট বার বেশি ইলং দেম পাংরুম সিয়া সাবসো ইতুম আদি ইস্ট ইতুম বেকারি ইস্ট দো ইস্ট পাউডার দো লাই পিসি ফার্মেন্টেড কুজ নে নাসো ফার্মেন্টেড কুজ দলতে লাসো আলং আসাবসো থুজি মানে দিন আসো থুদার সি তুমি হাঁদা লাং পিলো পুলোতে লাং প্ল্যাংটন সম্মুখা তুম মানে চাঁদনে চটব
1: আতে ই তুম নরমার কাছে নিকে ওগুলো পাড়ে লোব তাতে ফে এ ফাঁসি আপনার সি লাগে তাতে লাবাং সুখী পিগে কো পান আকে মেল হইলি তুম
0: লাতামে ইতু এফ সি আর পুদো ফুড কনভার্সন রেশিও পু লা কে ফোর এফ সি আর ইনি তুম লিং প্লি আপে পিদার বেন আসো ইলিনে অগ্ন বাজি লাসন হিসাব লাসি লাতা পিনে লাবাঙ্গে ইসি এক্সটার্নাল কস ইনভেস্টমেন্ট লোক বলাল কে হ্যাঁ স্থায়ী তুম লাতা ক্লেমে
1: তাতে পুখুরি কুপুসন কে হুনা জি আফাই দে ওমালা দাদা বিসারালাম কুপুসন পুখুরি কারনু কাং দাই এ কুপন আওয়ার্ড হেনা জি মালা পুসন লাম দো
0: লাসন লাম গাবে তাই তুম লাং বাঙ্কে 1 মিটার বা 1 হাফ মিটার লাং বাকে তুম কারনু বিদু ভার্সি মে আনুক টু অং দাই পান মিটু এ এতুম লাকে লাংডাম নি গেলা পুখরি লেভেল বাঙ্গে এতুম লাং লেভেল বাঙ্গে এতুম লাংডাম নি আমি নঙ্গে নাদি দসিলা 1 মিটার বা 1 এন্ড হাফ মিটার মিনিমাম এতুম 1 মিটার কাটা দো ভার্সি কেমে
1: আতে পুখরি কি হুত আলং লৈ চংবাই দাদ না
0: লংলি তুম লাগে হক বেগ লাগে তুম আতে লাং সে পাং পেনি আদিম পেনা
1: আহ
0: জং সি তুম আলং লি লং সে লাং খাং নে দা দিতি বুলতে লাং সি আবে দাদ লু লাং কে হক কে হক বুলতে লাবাং কে আলে আবে দাদ পো
1: আহ
0: দসি আলং লি জয় কে পে তুম লাং জি বুলতে পুখরি গো না মা কে কি তেং জি আদিম বাকি হুত পান জি আদিম হাদা রে তুম কে লাং নি আসন্দো লাং রয় দুমা মা বাই তুম লাং কি হুত লাদা পুখরি সালাম মে তুম লাং কো না বসি থাপজি মা লাং তো কি হুত আসন সি জং সি তুম হুত পেন হাক লং লাং সি পিলং পুজন সি তুম কার্ডেন পদে লাবাং এ তুম লস দে জি না হব না সি তুম লাং রয় কো লং দো পুলতে আকো না থুই তুম হুত নাং পো লাং রয় পেন তুম মেশিন পেন এন সি লাং পে জয় নাং পো লাং থাপ নাং পো হলো সো আপু খুরি লং লাং খাং জি না উন এমা হালাগে তুম জকি বেগে লাঙ্গি ফান কে তুমার আকো না মা লাদা পুকুরি সালাম জে দিম হানা দাম সে তুম তিন জর পেন সি তা হা ক্লং আলং লি মানে মিটার সিরা এবেঙ্গান বা হুচি হুলো সো আলং লি তুম এম সি এ তুম লাং পার বেসি তুম পপং ক্লিং নেই লবান পপং ক্লিং নং পো অঙ্কে লা কোসন মা দাই তুম চিনি জাজি তুম তুম ফুন আজাদ মা মাতে লাপু কিতুম পেন লাপু আতা সন থাং লাপু চিনি রা আমা লা একদম হারমু ফালে মি মি ও লসন পুলো দে লামি ওলো লসন সে কি নাং পো আন সি তুম লসন সালাম লাং পার বি পেন তুম সালাম পো লংসো পকরেং সি সি নাং পো বাবা ক্রেং নাং পো ক্রেং দেন বে তুম আর বু নাং পো জং সে চিন জে ফুন বো দে হেনু দাক পো লসন আলং লে বং গে তুম লাং পান খাং উনি জং জে লাপু আর বু দাক তো মানে বেং হিনি বা বাং বং জি তিন জবাং জি বেং খুদ লাসন প্লে দে লাসন লং লেসি কেনাং বু লাসন জি লাং পুখরি কে মিলো
1: লং লে সাংতি লা পেন কে লং লিং হান লং বাং কে মি ওগলি
0: লং লে সাংতি দন তা ইতু কন্ট্রোল ভান্দু আ জাগ বাং হা ফিলিপিনস সর কে পলিথিন দা লিং দে রতি আ বে হেদি
1: ও
0: বাং হুত পানু পো আদং কেনাল লাসন দো পো লাং নো কি থুজি ফান সালাম পো কে লাদাক ভারি পলিথিন আ বে লিং দাত পো লাদাক্সি একুয়া থাকাকু লং লে পিদুন থুসি লাদাক জিবাং ওকে জক জক মানে সাইন্টিফিকলি ইন কে নাই নং এরেশন দা পিদুন মোটর পিপো হেদি মানে লাং থাক লং পু ফ্যান পার্টিং বলা এ অক্সিজেন দা কে পি পিদুন দ ও
1: আন্দে ইলি তুম পিলো ইন লং লং লে লং বাং কে লা পোসন পুপু ইন লং খক কে টেং তা হ এ পেনে কি হুট পেন তা হ পু হা পোসন গে কুপিলো এ অপাং রে নো মা
0: অপাং রে মি তা সনং দা মি উলো লাইন লং খক লং লাং জং সি আর থর ডক বুলতে হালা দা ইতু নং সি আসাব আসাব বা হুদুন থু চাত বুলতে আদা লাং দা কি লং জয়েজি বা এ লাপু আবেন থু লাং পুনা মা থাক সি লাং পেন নং নি বম বদা আবে লাপু ডাইরেক্টিং পেট তা চক সারা কি তে বা ইতু নং দা আসাব সু আরন ইতু লাং পনে গি আতে বারে খাওয়াত কি লা লাং কা দু কবে প্লেং ও বলা সো কপ নিলি কি তে আদিম লাং টেম ফুন দা হাই
1: হুম কলা
0: সিলা দা কনস্ট্রাকশন ইতু আসাব বটম ওয়াটার ওভারফ্লো

0: ta water overflow pala sana system isi silam ni handa lang na chip lang pala access lang na automatically
1: lo thu den
0: chi chi lo thu den ta system clean ni
1: tang te ini tum along riar lo la poson lang ok jor nang sai poson he thi the dung dum
0: ili tum da la difu malam ke golo
1: aho
0: difu lal barong so pi ba son dana jung malam ke la ok ke dage ke nang ulo তো ওকে তুমি পাট ধরন এলাম
1: লসি
0: এটা মা রন টাইম বলতে লসন ওক পাঙ্গনে মানুষ তো ওলো বতে এশিয়া এসোসিয়েশন আছেন ফোন পয়লি তুম ওক হোলসেল রেট কি জোর দি মসান ইনি তুম সি চে সেং টু সি লসন ক্লেম মে লসন বতে আদরটা জোর মেম চত এ তুম জং সি প্রোডাকশন রোল উপলতে বাং কা প্রেগা হওয়া ডাইল দি পথাই টু উন পিরিন টু উন বতে মি ওলাম ল হাপু থাক মলম মিজোরাম মলম বা ত্রিপুরা মলম বা মণিপুর মলাম ইয়াপু বাং ইংলং ইংলং আছে মাঝে ইয়াপু বাং আবে পুখুরি কাছে কাসলাম শিক্ষা হাপু লে তুম জোসে সাপ্লাই টু উন বোধ রেকে পিগরাম
1: পিগরাম লোক
0: আপনি এতে না কার বিংলং আর আলো বাং আর দিন দো
1: হকা হকালাম লোক আছে রেকে তাতে লাং অক্টা কিছু কিউন ইদুম
0: দো এদুম মেইনটেনেন্স ইতুম লাসি লাং পামি নেজি লাসি পুখুরি পাম বান জে থানলাম পুখুরি বান অং তে লাং পপম মলাম নেজি লাং হ্যাং নল বলতে লাদুম তা কিছু দপ আবে মানং লদুম পো অক্টুম তা রেক দো লাসন দো আমি এক পদ পো অক্টুম চাডাক তাবর দো লাসন দো পো
1: আতে লাহে কি সুবান ইলি তুম কে লানা লা হন পেন আসন আসন সন আবিদি সুরে পেন ইলি তুম কে পারেং থুজি মাতে কে পামি থুজি আবিদি দো মা
0: আবিদি কে দো সিতা ইলি তুম আদর অং বদে সদাক দা আদবাই তুম লাসি তুম সাইনি ল সাইনি কি পি এ সিস্টেম দল পেন হালা কেমিন ফোর পটাসিয়াম লাইন দে তুম ইউজ মি এ জাগা দি মানি লাইন তুম রিম পেন লাইন কি তুম ওক লাসন থেকলং লা বেমার দো থেকলং বলতে ওক তুম তুর সি লং দেম পাংরুম ওই জি মতে দি লাদাক সি তুম হালা দবাই পি দনে জি দবাই লা পটাসিয়াম পার্মাঙ্গনেট হাদি পটাস পুজি পুপু আর পটাস লাং সেলাম সি লাদাক দুন দুন দুন লাসন দচ্চো লাসন আঙ্কি হালা আজা স্পেসিফিক স্পেসিফিক দো আজা লা হাই বেমার ইত হালা হাই আ বেমার হন কি নেবি ভাঙ্গে তুমি সুন্দর সংচাত লপেন কো আর দবাই তা আদর সুদাক এই জন্মেত ফান কে তুম দবাই পি আর লে বিদা জি আপন কো আপু কই লং কদ্দ কই ভাঙ্গি পি উন এদ
1: কলা
0: লং কে থে দুম রে দি এই দি তুম দবাই পি আর জন তিন ভাঙ্গি নে কে সুং করুম আর লং সে তুম কি পি নে পুতা লে লে দা জি
1: আহা
0: নসি দবাই মঙ্গে দো সিতালা আ ওক মালা আসু বা পি জি পো তুম ভান পি আলো ইভান পোহালাই কে নন কে ক্লেম্প মানে আসো বা ফিজি পুসি আইডিয়া দো বলতে লাগে রেডিং টেং লং হালা দুমরে দি আদা বিপ হাল হাই দা বেমার দো বতে হাল দুমান মাঙ্গে লাং মাঙ্গে আলে দো তাতে মোলাল তুমান লাং পলা তো মাঙ্গে নাস্তু মাঙ্গে ফি পলা বাঙ্গা আলে দা মাছে লং লগজি আসা সাইনি তুম কি পিয়ে বাং লাং পমে দা সাইনি বাং দা সোন কে বাগা প্রবলেম কি তুম
1: কিছু কে মে পিগ লগ কথা রেখে হাই আপরলাম দোক বসিল তুম কাছিং কি থানলাম কে পিন্ডা পালিংটন কো না কার্ডম
0: কার্ডম

0: কাৰ্বি অনুষ্ঠান শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বড়ো অনুষ্ঠান।
1: খুলুমবাই বে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু রাদা ফরাইদং মনোজিৎ বসুমতারিয়া। নসংসে হাদরসা অরুণাচল প্রদেশও হানাই জুব জুব অখা আর হা গিসিকানাইনি জাহানাও আসামনি সাহা বাহাগোয়াও থাসারিয়া গোব্রাব মহর লাদং। জরখায়ে ধেমাজি জিল্লায়াও মেয়া সানজুফুনিফ্রায় অরুণাচলনি হাজোয়ারি দৈমাজং বহৈবোনাই দৈনি দহুয়া গোবাং হালাম লোমসাওজোবো। জুনাইনি সিলে আর জুনাই দৈমানি বাংনাই দৈয়া বাহির জুনাই লুহিজান লুহিতপুর দেউরি বেড়া বেঙ্গলি অকল্যান্ড বাইদিকে হমফানানে গংনৈজিনি বাংসিন গামি দৈজন লোমসাওজোবদং। একে রকমইন দিখারি দৈমানি বানায়া জুনাই অঞ্চলনি গংজিবানি বাংসিন গামি লোমসাওদং। সিমেন্ট দৈমানি বাংনাই দৈয়া মেয়া দৈমানি সায়াও থানায় রেল দালাংনি মনসে বাহাগো গিসিগাহনা লাংনায়াও দালাংজং রেল হান্থিনাই রাহায়া আবুঙ্গই গৈয়া জানানি দং। বেনি জাহানাও সিলা পথার আর মুরকং সেলেকনি গেজেরাও ঠিকানাই গৈয়ি সমসিম রেল ফনাংজাবা বন্ধ জানানি দং। জংনি ধেমাজিনি রাদাবগিরিয়া মিথিহরনাই বাদিয়ে অরুণাচল প্রদেশও হাবাই থানায় অখা আর হা গিসিগানাইনি জাহানাও মৈয়া সিজি গামাগি ব্লক পয়েন্টও সিজি দৈমানি গুঠালা আবুঙ্গই বন্ধ জানায়াও দৈমানি সরাসনসা দৈনি দাহারা বন্ধ জায়ে। বেনি জাহানাও ধেমাজি জিল্লানি বড়লুং আমগুড়ি সিসিবরগাঁও বেটনিপাম শ্রীপানি নীলহ মরিথল গোসাইগাঁও বাইদি হালামাও হরখাব বানা ফৈগননি সান্নাঙ্গৌয়া নুজাথিদং। জিলা খুংথাই ফাইকি এনডিআরএফ আর এসডিআরএফা জথায়ী নাঙ্গৌবাদি খামানি মাওগাসিনো দং। দিনৈবো জিল্লায়াও ফুংনিফ্রায়নো অখা হাগাসিনো দং হান্নানै মিথিনো মোন্নाय जादों। জিলানি গাসিবো দৈমানি দৈ জৌথाया खैफोर सीमानि साजों बोहैगासिनो दं होन्नानै दै सम्पद बिफाननि खारिथियाव फोसावजादों। गिबि मन्त्री डॉ हिमन्त बिश्व शर्माया मैया गुवाहाटी फाहामथाय फरायसालिमा आरो फाहामसालि लांगोना दावबायना आरो फिन लुनाय खामानि आरो हा जरिबनि खामानि दामानिखौ सावरायलायो। समाजारि बिजोंनि मोनसे रादाबाव बे आयदानि बागै मख'नानै गिबि मन्त्री बिथाङा बुङोदि 4000 कौटि रांनिबो बांसिन दोहोन सोसन्नायनि रादायाव 7 थाला थानाय गोदानारि फाहामसालिया हादरसानि सावस्रि सिबिथाय खोन्दोखौ गोदान मात्रा होगोन।

0: 9:15 জিলা রেহরো, 9:20 লাইভ ফোন ইন কল্পতরু, 10:00 জীবন সুরভি। এই অনুষ্ঠানের অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক আর লেখক হেমপ্রসাদ বরা, সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার। 10:30 রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আর প্রশিক্ষণ পরিষদের দ্বারা প্রায়োজিত অনুষ্ঠান উমাং। ডিনার 11:05 পরাগ মালা লাইভ। 11:30 আমার যুববাণীর পৰা এই অনুষ্ঠানত শুনিবলৈ পাব গীতেরে কথারে, আগবঢ়াব করিশ্মা পূজারিয়ে, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। 12:15 মোৰ সংগীত যাত্রা অনুষ্ঠানত গুণীন্দ্রনাথ ওজার সংগীত যাত্রার পঞ্চম খণ্ড, সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যর। অনুষ্ঠান পরিচিতি ইমানেই। আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান।
1: নবমানৰ সমূহ ছাত্র ছাত্রীলৈ প্রীতি আর শুভেচ্ছা জানাই আজি অনুষ্ঠান মুকলি কৰিছো। ছাত্র ছাত্রীসকল, আজি আমি সাধারণ বিজ্ঞানৰ পাঠত কলা সম্পর্কে আলোচনা কৰিম। তোমালোকক কবলৈ আহিছে দক্ষিণ কামৰূপ মহাবিদ্যালয়ৰ প্ৰাণী বিজ্ঞান বিভাগৰ অৱসৰপ্ৰাপ্ত মুৰব্বী অধ্যাপক তথা উপাধ্যক্ষ ডক্টৰ নমিতা শৰ্মা। শুনাচোন মনোযোগেৰে
2: ছাত্ৰ ছাত্ৰীসকল, আগৰ পাঠত আমি উদ্ভিদৰ বিভিন্ন কলাসমূহৰ বিষয়ে খৰচি মাৰি অধ্যয়ন কৰিছিলোঁ। আজি আমি প্ৰাণী কলাৰ বিষয়ে কিছু আলোচনা কৰিম দেই। আকৃতি, প্ৰকৃতি তথা কার্যগত বৈশিষ্ট্যর উপর নির্ভর করে প্রাণীদেহর কলাসমূহক প্রধানক চারিটা ভাগত ভাগ করা হয়েছে। প্রথমে আচ্ছাদক কলা। আচ্ছাদক কলায় প্রাণীদেহর বাহির আর অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছাদিত করে এখন অবিচ্ছিন্ন স্তর গঠন করে। এই কলার কোষবুরের মাজত আন্তঃকোষীয় স্থান না থাকে। এই কলাত কোনো রক্তবাহী নলিকাও না থাকে আর কোষবুর এখন ভৌম ঝিলি বা বেসমেন্ট মেমব্রেনের উপর সজ্জিত হয়ে থাকে। দেহর যিকোনো স্থানত কোনো বস্তু প্রবেশ করতে বা দেহর পৰা ওলাই যাওঁতে আচ্ছাদক কলা ভেদ করব লাগে। সেয়েহে দেহর বিভিন্ন অংশর মাজত আর বাহির আর ভিতরের মাজত বেলেগ বেলেগ স্থানত আচ্ছাদক কলার কোষবুরের ভেদ্যতার তারতম্যে দ্রব্যর সরবরাহত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আচ্ছাদক কলার গঠন কার্য অনুযায়ী বেলেগ বেলেগ হয়। যেনে প্রথমে আমি পড়িম স্বকীয় আচ্ছাদক কলা। এইবোৰনো কি বাৰু? এই কলার কোষবুর চেপেটা, দেখাত মাছৰ বাকলির নিচিনা। কোষবুরের পরিসীমা বহু ভুজাকার। কোষকেন্দ্র কেতিয়াবা গোলাকার, কেতিয়াবা চেপেটা বা কেতিয়াবা ডিম্বাকৃতিরও হয়। হাওঁফাওঁৰ বায়ুথলি, রক্তবাহকর অন্ত আবরণী, হৃদয়াবরণ আদিত এই ধরনের কলা পোৱা যায়। স্তরীভূত স্বকীয় আচ্ছাদক। এই কলার কোষবুর একাধিক তৰপৰ দ্বারা গঠিত। গ্রাসনলী, মুখগহ্বরের আবরণীর লগতে প্রাণীদেহর বহিঃ আবরণ আদিত এই কলারে গঠিত। ইহতে প্রাণীক আত্মরক্ষা করাত সহায় করে। স্তম্ভাকার আচ্ছাদক কলা। এই ধরনের কলার কোষবুরের উচ্চতা প্রস্থতকৈ বেশি হওয়ার বাবে কোষবুরে স্তম্ভর আকৃতি ধারণ করে। ইহতর কোষকেন্দ্র সুস্পষ্ট। ক্ষুদ্রান্তর আন্তরিক ভিলাই, শ্বাসনলী, স্বাদেন্দ্রিয় আদিত এই ধরনের কলা পোৱা যায়। ক্ষুদ্রান্তর আন্তরিক ভিলাইর স্তম্ভাকার আচ্ছাদক কলার মুক্ত ফালটুত অতি সূক্ষ্ম কিছুমান সিলিয়া থাকে। স্তম্ভাকার আচ্ছাদক কলার কোষবুর নানাভাবে রূপান্তরিত হয়ে ভিন ভিন শরীর বৃত্তীয় ক্রিয়া সম্পাদন করে। শ্বাসনলী আর অন্তর কিছু সংখ্যক স্তম্ভাকার আচ্ছাদক কলা রূপান্তরিত হয়ে গবলেট কোষ সৃষ্টি করে। এই ধরনের কোষে শ্লেষ্মা নিঃসৃত করে।

0: কব আর এই খেতিট যখন মানে ধর মানে ভ্যালু যাব মানে তারপর যে প্রফিট পাব সে মানে বহুত বেশি মার্কেটত এটা চাব গেলে কেঁচা যেটু মাশরুম তার এটা কেজি চলি আছে 200-300 পার কেজি ফ্রেশ মাশরুম তো উপলব্ধ
1: ড্রাইড ফর্মট করে
0: এটা আর বেশি 800-1000 রুপিজ হয় আর তাতুতকে একটা ভাল কথা যে যদি আমি সেই মাশরুম খিনি শুকান মাশরুম যদি আমি আরো ভ্যালু এডিশন করব পারো তারপর যদি আমি বিভিন্ন ধরনের কিছু প্রোডাক্ট বানাব পারো তেতিয়া আমার বেশি আমার মহিলা খিনি লাভবিত হব মাশরুম পাউডার করিল মাশরুম বেকারি প্রোডাক্ট বানালো মাশরুমর অন্য ধরনের সস আচার পিকলস বানাইছো ক্যান্ডিও বানাই এটাও দেখিছো মাশরুমের পর দই আর পনির বানাবলে আরম্ভ করেছে দই আর পনির মানে এনেকা মানে এটা দেখি আর গতি কিছু নতুন নতুন ইনোভেটিভ নতুন উদ্ভাবনী যে সামগ্রী তৈরি করেছে যথেষ্ট খিনি মানে মার্কেট পোয়ার সম্ভাবনাও থাকে আর নিজকে নিজনের কারণে পথ হিসাবে বাছি লোক খেতি করে আর যদি এটা অমৃতা খাউন মানে তেখেতে যিখিনি কথা কলে যে জালুকর খেতি করব পারে আদার খেতি করব পারে যিখিনি মশলার কথা কলে মই অকমান মশলার কথাও কব বিচাৰিছো এটা ধৰি লওক ঘরে ঘরে তো আমি দেখা যায় যে হালধি বা আদা এইখিনি খেতি সবর ঘরতে আছে আর জালুকর খেতিও এটা বহুত জায়গাতে মানে করা দেখা যায় গতি সেইখিনি মানে কেঁচাকে নিবিকি যদি আমি শুকুয়াই পেলে হালধি ফর্মত উলিয়াও বা তাতক যদি বেশি আমি ভাবো যে এটা দোকানত তো আমি গলে মশলা বিচারি যাও ন দোকানত আমি চাব গলে মশলা যে প্যাকেট মানে প্যাকেট করা থাকে তাত কি লিখা থাকে তন্দুরি মশলা লিখা থাকে পনির কড়াই পনির মশলা লিখা থাকে তেনেকুৱা আমাৰ প্রত্যেকটা রেসিপিরে লিখা থাকে গতি তেনেকুৱা ধরনেরও আমি ভাবিব পাৰো যে আমার থলুয়া যাব আমার মানে ধর ব্যঞ্জন ধর এটা হাঁহর যে রেসিপি কইছো এটা হাঁহে দিয়ে আমি মানে আমি কি প্রিফার করো হাঁহর কুমড়া প্রিফার করো গতি সেই হাঁহ কুমড়া বনাওতে কোনবিধ মশলা দিলে বেশি ভাল হব তেনেকুৱা ধরনের অকমান আমি যদি অল্প নতুন নতুন আনিব পাৰো উদ্ভাবনী চিন্তা করব পাৰো প্যাকেজিংত যদি লিখিব পাৰো যে এটা হাঁহ কুমড়া ব্যবহার করা মশলা তেনেকে হয়তো মানে আকর্ষণ হব কাস্টমার মানে গ্রাহকও আকর্ষণ হব আমার থলুয়া একটা মশলা গাহরি মশলা বা তেনেকুৱা আমার যে থলুয়া ব্যঞ্জন আমার তো ব্যঞ্জন খিনি গোটেখিনি মানে এটা মানে স্পেশালিটি আছে গতি সেই স্পেশালিটিটো মনত রাখি আমি তেনেকুৱা মানে মশলা কিছু তৈরি করব পাৰো আর একটা কথা কম মশলার ক্ষেত্র আমি এটা ধর গরম দিন আহিছে আমর সিজন বা অন্যান্য কিছু ফলর সিজন আহি আছে আর আমার কি লাগে আচার তো খুব প্রিফার করে আমর আচার তো খুব বেশি মানুষ মানে পছন্দ করে গতি যেটা মানে ভাবে যে আম ওলাব বজারত আম কিনিম আর আচার বনাম আর বহুতে মন করে আর অকমান কিছু মহিলাক দেখি অল্প কষ্টটা মানে আর বেশিও যেন অনুভব করে গতি সেই ক্ষেত্র যদি আমি বজারতে আমার কারণে যদি মশলা বা আচার আচার বনাব কারণে যদি আমি মশলা রেডি করে দিও সেটা মশলা কিন্তু আপনি যদি প্যাকেজিং করে বাজার উলিয়াই দিয়ে সেটু যথেষ্ট মানে তার আপনার হেৰি পাব এটা এটা বস্তু কিনি আনি এটা এটা ধুই পখালি শুকুয়াই মেলি মশলা বনাতকে যদি আপনি আচার মশলাটা যদি রেডি ফর্মত দি দিয়ে সেটো নিশ্চয় চাহিদা পাব বা তার মানে এটা ভাল এটা মানে ইনকাম বলে কব পারি গতি এনেকা ধরনের কিছু ইনোভেটিভ আইডিয়া যদি মানুষে মানে ইচ্ছা করে ভাবা যদি যায় কাম করব পারে তেনেকা
2: আপনি যে কথা কইছে তাতে আসলে সেই উদ্ভাবনী চিন্তার করতা সকলর আমি বয়সের একটা ধারণাও লোব লাগিব যে আজিকালি এটা সাধারণত আমি গাঁৱৰ যেবিলাক আত্মসহায়ক গোট আছে মহিলা সকলের যত আমার বাইদেউৰ পৰা খুড়ির পৰা আইতালৈকে বিভিন্ন বয়সের মানুষ তাত থাকে গতি সেইখিনিতে আমি আজি তারিখত এই 2026 চনত আমি নিশ্চয় অনুমান করব পারো যে সেই গোটটোর মাজত কোনোবা এগৰাকী উচ্চ শিক্ষিত যুবতীও আছে কোনোবাই হয়তো MBA পাস করে আহিছে কোনোবাই হয়তো কমিউনিকেশন পাস করে আহিছে গতি সেই গোটবিলাক যদি তেনেকুৱাকে নতুন যুবক যুবতীর যদি অংশগ্রহণ করাই লয় তেতিয়াহলে তেওঁলোকৰ সেই উদ্ভাবনী চিন্তা আর বজার দখল করার ক্ষেত্রে নিশ্চয় তেওঁলোকে প্রতিযোগিতা
0: কব বিচাৰিছো এটা আপনি গোটর কথা কৈ আছো বা আমি আলোচনা কৰি আছো গোটর বিষয়ে এটা গোটত তাৰমানে 11 গৰাকীমান মানে সদস্য থাকে গোটে সদস্য তাৰমানে বেলেগ বেলেগ তাৰমানে সিহঁতৰ ক্ষমতাবোৰ বেলেগ চিন্তা কৰাৰ ক্ষমতা বেলেগ কিছুমানৰ কম পঢ়া শুনা থাকিব পাৰে কিছুমানৰ দক্ষতা বেলেগ বেলেগ কিছুমান পাৰ্গত গতিকে তেনে কিছুমান মানে গ্ৰুপত কাম কৰিবলৈ এটা ভাল যে ধৰি লওক মই এটা পিঠাৰ কথা কৈছোঁ দেই আজি উদ্যান হৈছে যিহেতু এগৰাকী তাৰমানে ধৰি লওক তিল পিঠা

0: কার্ডত।
1: আপনি তো বসাই দিলে বাইদেউ,
0: কামৰ পৰা নহয়।
2: আরবিআই কয়
0: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।
3: কই কই ভাগৰি গলো, কি হল? নতুন কিডবেক লাগে, তেন্তে প্রথমে ক্যাপ্টেনক কোয়া, নুশুনিলে ম্যানেজারক কোয়া।
4: কারেক্ট,
3: গতিকে এইদরে প্রথমে ব্যাংকক অভিযোগ করিবা, 30 দিনলৈকে কোনো উত্তর বা সমাধান নাপালে CMS পোর্টেলত অভিযোগ করিবা। গতিকে প্রথমে ব্যাংক, তারপর CMS পোর্টেল, নহলে অভিযোগ হব না মঞ্জুর। যাবা? চোয়া আহি গল না নতুন কিডব্যাক।
2: আরবিআই কয়
5: প্রথমে আপনার ব্যাংক, তারপর আরবিআই অম্বুডসম্যান।

0: লগতে উন্মোচন করা হব পূর্বে আকাশবাণীয়ে প্রকাশ করা আকাশী নামৰ আলোচনীৰ এমুঠি নির্বাচিত লেখাৰ সংকলন আকাশী
1: আর আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রে প্রকাশ করে উলিওয়া এখন ই ম্যাগাজিন
0: উপজা দিনৰ সুবাস
2: 1 জুলাইৰ সন্ধিয়া 6:30 পৰা গুৱাহাটীৰ শ্রীমন্ত শঙ্করদেৱ কলাক্ষেত্রৰ শ্রীমন্ত শঙ্করদেৱ আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত
3: আপোনাক সাদৰ আমন্ত্ৰণ জনাওঁ।